0: করবে তীর্থবাসী,
1: সেই
0: কোট বেদ কে শ্রোতে,
1: সেই
0: কোট আত্ম ধ্যান করে,
1: সেই
0: কোট নবতন নাম তে আবে, সেই কোট পে অভিমানী, সেই কোট কৃপণ কঠোর, সেই কোট পর দর্প কোহিরে, সেই কোট মায়া শ্রম মাহে, সেই
1: কোট প্রদেশ ব্রহ্মা হে,
0: জিত লাভো তিত তিত লগ্না,
1: নানক তে কে জানে কথা
0: রচনা, সেই কোট সিজ্জতি যোগী,
1: সেই কোট রাজের সবগে, সেই
0: কোট পঙ্খী সর্ব উপায়ে,
1: সেই কোট পাতা ধরনে যায়, সেই
0: কোট পন পানি বেসন করে,
1: সেই কোট দেশ
0: ব্রহ্মা, সেই কোট শশিয়ার সুর নক্ষত্র,
1: সেই কোট দেব দানে ইন্দ্র,
0: সকল সামগ্রী আপনি সুতারে,
1: নানক যেসে পাবে তেসে নেতারে, সেই
0: কোট রাজস্থান মস্তাত
1: কে, কোট ভেদ প্রাস মতা সাস,
0: সেই কোট কি রতন ছন্দ,
1: সেই কোট নানা প্রকার,
0: সেই কোট কি এ চির জীবে,
1: সেই কোট গিরমে সর,
0: সেই কোট যজ্ঞ নর পিসাচ,
1: সেই কোট ভূত প্রেত
0: সবতে নির